0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কি খবর? সব ঠিকঠাক?
0: কি বলবো, ওটা দেখছিস পল্লু টুরমা জবরদস্তি ভয় ভনের টোল বিকাশমা খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরীকোমা জানছ ভ কেটালে ঝুটা আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পড়ো ভর নিবেদন দিয়ে তাই ন্যায়িক সমিতি সদস্য
1: বিষয় না আমি কি ছলফল করি জবরদস্তি করেন জস্তো আরোপ ছলফল কর নিরাপত্র কর আমি মিলবে না তো আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়বে না ক্ষেত্র অধিকার নিচে কাম করিও ভাবে তো বলি আমি নই পড়ছ হয় ফে
0: তোর ছিমিক কুড়া কি লম্বাউন হামলে মিলাম হই না
1: অহ এস্ত ঘটনা আমি মিলাউন থালে ভালো অপরাধ ঝন বন্ধ সকছ এস্তা কুড়া থা পাওন সাথ প্রহরীলে জানকারী করাউন পর্ছ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভাবে গোপনীয় রাখন পর্ছ জবরদস্তিকরণ জস্তা অপরাধমা নিয়মিয়া খোইন উজুরীকরণ সুরক্ষিত সমাজক নির্মাণ গরণ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
2: তিন দিন দেখি দাঁত দুখের মতান ভয় নি উপচার গর্ন কাঠমান্ডু নাই জানু পর্ছ
0: কত পীর মানে কে কাঠমান্ডু জানু পর্ছ তেই সল্লেরি বসন্ত বজার মা দাঁত সবই সেবা সুবিধা সহিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক আইসকে তো বরু জানুস তেই
2: কে ডেন্টাল রে
3: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দুধ কুন্ডি নগর পালিকা পাঁচ বসন্ত বাজার সলেরি সুলু খুম্বু
0: আমরা সেবা
3: দাঁত সফা করি দাঁত টলকাউনি দাঁত মা সিমেন্ট ভর্নে দাঁত কলর কো সিমেন্ট ভর্নে নদুখাই দাঁত নিকালনি দুখী কো দাঁত লাই নদুখী গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনি নিকন র লগাউন সকনে গরি দাঁত রাখনি গ্যারেন্টি ভয়কো ফিক্স দাঁত রাখনি গ্যারেন্টি ভয়কো পুরে সেট দাঁত লগাউনি বাঙ্গু টিঙ্গু দাঁত মিলাউনি দাঁত কো এক্সরে গর্নি সুন চাঁদি কো দাঁত রাখনি গিজা সুমিনি রগত আই রাখনি মুখ গনাউনি সমস্যা কো উপচার গর্নি বচ্চা কো দাঁত নিকালনি সাথেই কিরা লাগে কো দাঁত ভর্নি বচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগে র দুখে মা উপচার গর্নি র মুখ নখুলি সমস্যা কো উপচার গরিনি
4: নেপাল মেডিকেল কাউন্সিল মা দর্তা ভয়কা চিকিৎসক দ্বারা সঞ্চালিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক মা ব্যবস্থিত স্ট্যান্ডার্ড স্টেরাইজেশন স্ট্যান্ডার্ড প্রোটোকল র অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ গরে সম্পূর্ণ সাবধানী রপনাই দাঁত তথা মুখ সম্বন্ধী সম্পূর্ণ সেবাহরু দিইরহেকো সমেত সম্পূর্ণমা জানকারী গরাইন্ছ সময় বিহান 9 বজেদেখি বেলুকি 7 বজেসম্ম পুনশ্চ শনিবারকো দিন সাথে অন্য সার্বজনিক বিদায়কো দিন সমেত এভারেস্ট ডেন্টাল ক্লিনিকো সেবা সুবিধা লিন সক্নুহুনেছ
5: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক বসন্ত বাজার সোলুখুম্বু জলময় অফসেট র উদ্যোগ বাণিজ্য সংঘ ভবনকো বিচমা প্রোপাইটর শ্রীরাম সহনী সম্পর্ক 9821129 র 9746 58 43

ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কলেজ, শান্ত তথা অনুশাসিত শৈক্ষিক বাতাবরণ, উৎকৃষ্ট ভৌতিক পূর্বাধার, দক্ষ শিক্ষক শিক্ষিকা, ISO সার্টিফাইড, অতিরিক্ত ক্রিয়াকলাপ, সাথে এই কলেজ নিয়ে বিদ্যার্থী রয়েছে অন্তর্নিহিত প্রতিভা পহচান করে উজাগর কর মদত করতে শুল্ক গুণস্তরীয় শিক্ষা মনাশ্রী ওয়ার্ল্ড কলেজ সাবুন সুসিপাটি সম্পর্ক নম্বর 9800362382 98032387।